এই দেবা মিহুঙ্গে মিসাল, খানু মিহা আয়, বীর মিহা আয়, লোল ফেন্ন মিহা আয়, ইবে মিহা ফদে। এ দেবা মিহুং মিসালুগে গোতুং হাম হাম আবেগিম বে হেয়ে ফাহে এ ব্যা মিহুং হন্দমানু পুরনি হেয়ে।

ফাহে নিকমেতিকং এমিহক দেনিবি আজাব এমিহকা হামায়ং আন্নানি আদি দেমিহুন ননিবি আজাব এমিহক কুরিমতিবিগং আন্নানি খা কক্কং নিকং হরতে ব্যামিহুন্নং এগেনতে।

আদি ফারুবাদত ফদ রাল থেকে তেরেগা এউরেন্নায়গিং এনা কুলু দুয়ামুন্দে আদি নূহগে ফানু একলেগে ফানুগে দরিখলুন্ন গোয়ালেভি এরু এদরি খালুমি এহেম মিহুন্নাওয়াকিন দুর্গে এ দরিফলায় তিমম্মেন্নায়কু না কুলং আরাশে আদি কাফিরুন্নায়কু গানু আশে।

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললি শখসিয়াতুম
1: রেগানু মি হামহে মে কামুগা রাইয়েতুং গে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কমপ্লে ফ্লেতো
0: রোমিনা ফারসিং গে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারিতো
1: এই হামেকনি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা কুরি বোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divirachi kyadu
2: emme sidavegemba thedumaguga sabitave huruma
3: islam deenuge agita varugada kuruma
2: deduniyege hayaay baajveri kuruma
3: islam deenuge kankama gulegotun deeni ilmverinna suwa kurava

0: আমরা অন্য স্নিত আফিন নেই, আমরা তি কম কমে কা কুতি
1: নবাস মেকাটি কা কি করেন তি আই
0: মাগে সুয়ালে জবাব দি কম ফিরি হেনে মি
1: এই এই নবাস কা বেহে কমে নো
0: বেহে কমে নো নে এহেন্ত মা হিফা ফর এপার্টমেন্ট গ মাশা নো বেহে মি হে কা নো সরেবে নে হামা মিহার মিতো নে কুমে
2: এ গ্যা গাই নো দাতে আহরে আমিল্লে কা নো মিতো না বানি এহেন নো নস্তি মা কি মি হে কি ফিরি এক কম সামরা সিড্রু কুগ গিন উড়ে মি হে
1: নওয়াজী কুরি নওয়াজ হা স্মার্ট মি হে নুন নাড় কামত মিহার ইং গিজেন নো মি আয় আহর ন মেউলে নি ভারং আবা মেরি কুরা
0: আমরা কি কেতি কিয়নি
1: কি নেবি
0: আন থিং না হেওয়ান তা
1: কি নেবি এপিস মাসালে নুন ইন নো
2: নওয়াজ ও কে দো মি হে কি ফিরি এক কম উড়ওয়া লাগে গুলো
0: তি কা কো খালে মি তো নুকুমে মি মাল আর দা কাতনে
1: আয়ন দ না মবিস্তান
0: আমরা খালে তি হাদ বি অনুদা মি কে
1: খবরদার আহারে না দি মায়ে এচে বুনু মগে কোরিন নওয়াজ কি ফাস পায় বালাল বালা
0: আহারে কি নে দি
1: নুবন মে নু মি হে কি ফিরি কে আনে কা মি হে কি ফিরি কা ভে হুরে আহারে না গুলুং ফে দি কি ভে
0: বালা ফিরি হে না কা হাতর আমি হুদ্দে
2: একম কো মকর হদা অলওয়ালা কা হুদ্দে নুয়ান
0: খালে হুদ্দে কা তকা মানা কা তো ওয়া গনু দক্কা মিরেস মিগডিগ মা নানো মাশক কালেমি তিগন না গন্ডে নেঙ্গুনিস
1: মা ওয়াতর ওয়াতর ওয়াহক দক্কানি কামেনে আহার বেনুমি আমি হারবেস আংহেনু না কালে এহেন আংহেনু না কি জাহা সাকারা ফালাড় ওয়ালে বিদা
0: আমরা তিহম আহারে লোবি মা আমরা তা হ্যারাম বি জারে
2: আহারে মেমবে সারাম বি তিহা মাউসুম কো ফেন মিহা কো তিহা বড় মকর রে কবিমা
0: কিহা দের বড়ামে মারে কালিকা ওয়াহকে নুদক্কামে খালে মি দে সে বর্ণা কর নুজে মি মাশা আমরা আদে মি হো কামে এ নুন খালে কুং ইতুবার মুতি আমরা
1: এই নামাজ আবে হে কামে নু
0: একম কো আমরা আইগে তা আরে মুড়ি দিরি উড়ম বসুন লাফ
1: তি আহা না বে হে কামে নু মিরে বেস মিগে নি কুমে গেন দিয়া মাগুমতি এক্স গার্লফ্রেন্ড আ সামাসা কুরম বেস মাগুমতি গে হুরি মেন নু
0: কি নে এঙ্গুনি
2: আহারে মেন আতো গয় বহুরে হে কি আসতো তদক কি আদেন তা আহারে মেন্দে মিহ রাভ্যাগেন প্লেনে গিদশুং আমরা কালিয়ার টেইভি
0: তেদেং আমরা মিহ রমিহা মি কিনি কিকে
1: এই হম তেদে আহারে মেনা তাংকোলে বড় ফাসা গদতিকং কোরিমতি বেগিন একমুং আরা গন্নং কোরি কামে কালে কাল মিহকা আহারে ইহে নুনমা আঙ্গাম বেস পুনানে তা কালি আমা শা একে শে গম্মনি কিহিনে
2: আমরা কাল কুজ্জকা বাহক দক্কালে বনিম হিং আসমান এরিয়ে
0: আমরা খালে তি হাদ
1: মুলা খালে মিতনু নিকুন্নানিত নুনি আহারে মিতনু দাম বিত বনে বল কিহিনে হাদম বি
0: মিবগ তো আহারে মিদানি একমক মাদমা ইরসুম গুরি মিতা দুস্কুরা

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাত ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং এদিমি আলা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকাগে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাই কানি একালাং গাশ
1: মি দিবেহরাজ্যে গাডু এগার গাড়ি ফানসাস আমিনেটকা দেমি গেনেস্তেনি মেয়েদুগে মেন্দুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

এ দেবা মিহুঙ্গে মিশাল খানু মিহা আয় বীর মিহা আয় লোল ফেন্ন মিহা আয় ইবে মিহা ফদে এ দেবা মিহুং মিশালুগে গোতুং হাম হাম বেগিম বে হেয়ে ফাহে এ বা মিহুং হন্দ মনু পুরনি হেয়ে।

আদিতি মানরাজ কালে আঙ্গে বেল্লম গে দশুং আদিতি মানরাজ কালে আঙ্গে ওয়াহিয়ায়ক খালে গে ফানু না কল বন্নাসে আদি আনিয়াবেরি মিহুন্না মেদুগা তিমন রস কলাঙ্গ হাজরতন্নু দন্নবাসে হাম কশ্বরুং এউরেন্নি ঘরউ খুরব্বানে বয়কে।

ফাহে নিকমেতিকং এমিহক দেনিবি আজাব এমিহকা হামায়ং আন্ননি আদি দেমিহুন ননিবি আজাব এমিহক কুরিমতি বেগিং আন্ননি খা কক্কন নিকং হরেতে ব্যা মিহুন্নং এগেনেতে।

0: ayah koba mihar wifar fishum ke kante kihai sabukam midiye
1: mihar den huriha kam mene mone khotol kante none ekama daane rangol dimal den enge me olene
0: konka me beenum mone
1: beenum mone harin de design ka fihara nama logo number jahav khotol hadan
0: ehem ya deval khotol
1: factory
0: ah beenum kule kum beenum design kan etan khotol hada deeni
1: size
0: beenum size small medium large xl double xl wes
1: konta utta hunnane
0: কতলো হাদা ফ্যাক্টরি হুননি কিলা ফুশিগা হোলসেল কো রিটেইল কো লিবে ফিহারে হুরে উলুমা দেগ
2: কতলো ফ্যাক্টরি হটলাইন হাতে হাতে হাতে সুমেং একে একে তিনে
3: ইমারে কুরুমকে মাসিকি কুরবে সাইট তোগে কেয়ারিং হিঙ্গা বিগাওয়া মি হুননা মাসিকি কুরা মি হুঙ্গে রক্কা তিরিকমং আলঞ্জে হে ফিয়ালত রঙ্গলং ইলিফাওয়া কাং মাসিকি কুরা ফরাতুং কাশাবরু কুরবা
4: আ মুন্না ফেন্নান হেম বাহট্টা জহে বোর্ডতা ফাসি হেম ফেন্নান হেম বাহট্টাওয়া
3: হিতাম বেরি হাদিসায় হিঙ্গুমুগে কুরিং বোর্ডত কো বুলিদে কাংকমং হিঙ্গা বিগাওয়া মি হুম আমল কুরবা
4: এমে ফুরতমা রক্কা তিরিকা

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা কি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফাহে তিবা ইয়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: මේ දිවහිරාජයේ ගඩු දිවහිරාජයේ ගඩු තින්ගඩේ නුව මිනිටු ගමිගෙනස් දෙනේ මෙද ගැසරු නමාද වගුතුගේ බංගියා බංගේදවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: Tajur tadi. Assalamu alaikum. Aliyabdo Mirayashin Baddal Kolli Fajur Tari Mrs. Lag Program Kayaku, Ad Mrs. Lag Mihar Organ Maginas Temda, Lugman Ufanu Wahakayaku. Mirayash Program Kuria Gengostibani, a Sheikh Abdullah Jamil.
1: Ad Mirayash Organ Mahakadakani, Mangullah, Sali Hartakun Terrain Himinada Nava, Bekalekam Gava, Lukman Hakima Begotun, Miray Program Furtum Wahakful de Kumarun, the Navalani. Adustas Musa Nord than Kuria Gendon.
2: Ad me. Awan me bahagian kuri daero me boda oma kiburu oma khandek oma me kan tato kwa dakkar ada kit rasulia garih me kama begitu margin hadis tawari defa wahakawan me hara dana wafin ti befun na hagi kato awan me ibis halik ga ibis mien kemaja boda begitu mugi hagi ibis insana karnye ini emin naki hamahama bay insanu naki funalu ke datta fadaing hamahama ing usule gamihung ibis mien karnye ane mien kemaja boda beka ma Allah swt lewai kurawafati inna akramakum indallahi atqakum dia bamihung tereng emme ma mien ki emme taqwa ermi hai ale jahiliya zamanu ke arabin be semihung ge boda kama kibur kama gotun emihung ge hedum bimati ke damamun dia mi agol menna islami tarihu ge wahatum finna hori kanda take den hindu ga avokor fan vidana timankale fanu ge izar ve gota tiria fa bagen diye hindu ga ke dasulla vidana khalefa ne be sale ga ekanta to korbani boda kama gotun kande kama gotun ko none hema mi agol menna ge cheke agol menna ge hedum ves boda kama gotun kibur kama gotun mifada hisabaka basul ve jekum ga wanama eba dani Me, I want me when a Buddha Minga Terega, Kamadi, Naraga Horinga Terega, one me him again Danica. Then I want to bring me up Funa Jehila Balada Iro. Me calling a one is Sara Korea, Mikanta Taki, I want me Mutama Terega, what a Buddha Petrifava Kanta Taki, Bodaka. E. Tima Lifava, Makama, Nufuzu Sabu, well, Timaki, Ma, Musalimi Hakamusabu. Tima ma molo kari kerja turuk kerja itu mungkin tidak ada yang nikmat mih agak bar kar mih finjah alia fadiuma. Mikhal ikan tetes agun mungkin teriaga bahinga. Ini tima ki bodoh mih ikan tima ya goten ane mih nehde ane kam bayang kau dino. Tum bayang mih mikhal mau terus berkurir. Agi ikan tu kami pun nih war derakan tetes agun mih besale kami fadik kami kau genuane. Ini mih musandi kama riit kama mikhal tetes kismaya Allah subhanahu wa taala mih pun nadi bani matta. Ega misale ki eduha ku mih aku Ena lagging or ena mari di hidup ini lagging ena miden magmati ke dani boda kama kiburir kama ikut dia magmati ke mewigo tak ke matlas wana watala ena bingan utri gamba ayat mikahle orang gin hari saat ni kah orang gin ibrat terbahat agun menyeburi kitu Qurana Rasulullah sunnatung libe
1: aden kuri gendawan Sheikh Ibrahim
3: aden agun men Lukman gefan gawahka dakkayaruga Surat Luqman ke asharwan ayatun agar mana miangade ni mistakun ke kurematiga kibur beri mohon amburan. Ulumasha adi amilla ya timaga malukam faluko bimuga hingaanu. Hidumasha kibur beri kam faluko boda kam faluko dakhang ulai mihunna Allah Subhanahu Taala lewabiode nugarna manika. Agar mana visnalangnya bejhe hagi gatuga agar mana benwa waram muhimu sifaikan Allah Subhanahu Taala ke lewabi we bodi gatun hasil kurun. Ei, agun minna ekadang mi lobe wadigam fikam vanya. Eg mana ki agun minna ki Allahu ke Hazratuga naja wefawa baike. Ekang agun minna wara ranggalan eba mi sifa kudde kirit Quranu ke basfulun. Ade Allah Subhanahu wa Taala wahyi kurwa furnani kul in kuntum tuhibbun Allah tiba mihum Allah lobe kurakam vijjia fattabiuni timankaleg fana taba washe. Ey Rasulah tabawuma yuhbibukum Allah Allah subhanahu wa ta'ala erum tibami hunna lobi kurawani din ega fahatuga miyoti e lobi hasil vejjiya algon minna libene furihama kan bayanko devwafa eka maki fattabiruni yuhbibukum Allah wa yaghfir lakum dhunubakum ey algon minna dunia matiga kurefa wa faafatakum Allah subhanahu wa ta'ala e faafatan algon minna fussawa devwane algon min Allah subhanahu wa ta'ala rasulah tabawe Allah lobikum Allah engewe gotuga ulekum manya algon minna neegumge tereya kurefunna faafatan ge kalange fussawa devwane wallahu ghafuru rahim e kalange ginagine faafussawa raskalange ehma Algun meng ahagi katuga Allah lobe orang kerana wa gotha diri ulung baju beri kurweto diri ulung bina kurweto algun meng masuk ke kuren jehenekang mi ayatum algun mena mewisneni mi sifataki Allah lobe orang kerana wa sifatekang wati esifatad dua kali maki Allah ke lobe orang katun libi ganewen sifatekang algun mena mi ingin dani ding ওই আয়াতুগ এই লুকমান সুরতুগে নামার বান আয়াতুগে আল্লাহ মাহি করবানি ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন আংকার লাসওয়াতি লাসাউতুল হামির আদি কালে হিঙ্গা হিঙ্গুমুগা মেদুমিনা হিঙ্গাশে আদি ওয়াহাক দেখুমুগা আডু মাডুকুরাশে আদি হাম কশবরং এম্মে হুতুরুকান লিবিগেম্বা আডাকি হিমারুগে গাদা আডে আদে মি আলগুন মিং বিসনালন জেহে নুক্তা তাকে মিগে তেরে এব আদে লুকমান গ ফান একলে ফান গ দরিকালুনা মি আম আখলাকি উসুল তাকা আম আদব তা দাসকো দেবা আদি খাস কন্দত নফসু গ হিমেনে খাস আদব তা মি আঙ্গবা দেবা বিসনবা দেবম গ গুতুং মি ওয়াহাকতা মি বায়া কো দেবানি এ গ তেরে মি এক কামেগে গতুগা মি আঙ্গবা দেবা মিওতি হিঙ্গুমুগা বিসনেন জেহে নুক্তা তাকে ওয়াহাক দেখুমুগা বিসনেন জেহে নুক্তা তাকে মি এক কোণিক কা মুখাতব করুমুগা বিসনেন জেহে নুক্তা তাকে এব হুরিক এক মানে কি আলগুন মেং এক কোণিক কা ওয়াহাক দাক্কামুন দায়রুগা আডু মাডুকো এক কোণিক উগে ওয়াহাক কানুলা আডু আহান তিবিফা এক এক গে ওয়াহাক নিমুন আনিক ওয়াহ দেখুমা আডুস হাগেগাতুগা মাডু কুরুং এই মুহিম্মু কামেক্কান এক মানে কি মেদু মিমবারুগে উসুল তাকে আলগুন মে গেঙ্গুলুম আদে আল্লাহ আঙ্গবানি ওয়া কাযালিকা জাআলনা কুম উম্মাতান ওয়াসাতা আলগুন মেগে মি উম্মাতাকি মেদু মিমবারুগে উম্মাতে গতুগা লেভি ওয়াহাক মিতাগা মি বায়ান কুরানি এই মি হালেতোগা আলগুন মে মি হুনা ওয়াহাদাকা উলুমুগে সাগে গতুগা আডু গাদানুকো মেদু মিমবারুগে উসুলাকা আলগুন মে তাবাওয়ঞ্জিন বাইফার দাক্কা ওয়া কাডনি ওয়েবারং আডু মাডু কুরুম সেই রাঙ্গাল কামাকা নুয়ানে এমে মিউসুদ বালায়ারুগা মিকমস এবা বেনুবে দেন মিতাগা আলগুনমেন দুনিয়েগে উলেয়ার বিসনিনজে ওয়ার মুহিম নুক্তায়েগে বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলগুনমেন হেদ্দেবি কুলিবরকত্তো এই বিস বিসনায়েজে নুক্তায়ে কিরত কুরআনুগে মিসুরাতুল মুমিনুনগে সাথে এক

0: নিউলিমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললি শখসিয়াতুম
1: রেগনু কে হামহিমে কামুগা রাইয়েতুং গে হাল বেল্লোমা নুকমে বড়াঙ্গুলু বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিং গে বড়তি রাসকান্তা কুডক কো জেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকি হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরি পোশি কমমে হোম দুহে গেহেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দুহ গিরোসি হাগড় তিরিহু
0: এংহা সতরস্তেক সালিস নিউ কিলোহার্টস মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divira chikyadu
2: komme miha kives ehi terikam beenum vaane mihe haasako nukude dun terikam hunna mi hunna kurimatiwa gonje hun taka emi hunge hakku taka mujutamauka e faraatau ge daura behe gotun aharumen komme hemwe samal kan deen jehe
3: ವಾಕ್ ಎತ್ತ ಮಜಮೂನ್ ಎತ್ತ ನೋಡಿ ಡ್ರಾಮಾ ಎತ್ತ
4: ಅದಿತಿ ಕುರಿ ರಂಗಳ ಕಣ್ಣು ನುಕುಳದಂತ ಹುಣ್ಣ ಫರಾತ ಕಾಸಕೋ ದಿವಿ ರಾಜ್ಯ ಗಡುಂಗೆ ನಿಸ್ತೇನಿ
5: ಒಮ್ಮೆ ಆದಿತ ದುಹೆಗೆ ಮೆಂದರು ಫೋ ದೇಜ
6: ಸ್ಟುಡಿಯೋ ವಗುತು
4: ಎಂಗ್ ಹಾಸ್ ಹತರಸ್ತೇಕ ಸಾಲಿಸ್ ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅದಿ ಅಡ್ಡಿ ಅನ್ವಯ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ FM band
6: hamai kan divi rajya ka

0: আর মাদমা গুড়ান
1: মেহরি ফেনতাসে
0: এই কি কেগুতি কেন্দারি গেনে আদব
1: দেখ আলা নুদা
0: আহারে হি নুকুর আজুয়াং আহারে নেঙ্গেন কামক
1: আহারে বেসিয়ে নুকুর একমক হুরি হাকম বেস মি এঙ্গুনিনু দেন ওলুয়ালা নুলে
0: কোচি তেঙ্গুনি
1: আমরা কে কাকো নওয়াজ আইনে আওতি কোঙ্গুলুমে
0: সা বাস এই অফিয়ে গোলে আম্মা ডেমে কুরি কামে আহন বুনে উনি আহারে গাঙ্গেন দোমরাগে সহন ইতুবার কুরানি এহেম বুনি মতিয়ে বাদানমে বুনো ফোতি একমক মাহিয়ে নুকুর মিওরো কামে গমি কো ফান কামক
1: দেন এ ফটো
0: আরে ইহতে আস আজু বুনিন দো কমস বায় কো কুজ্জে ফটো এং এআই গদা গুনু আহক এহ মি মহামা একাল ফটো এ তিয়স
1: নুয়ানে গাবুলে নুকুরেবে
0: আজমা গাবুল নুকো নে দেন কুরআন কা মন্নে আর মি দেন নি দেন নে বিয়া
1: মিরিয়া কো নুনে দেনে মিরে জেহেনে মি কাম কমস এককলে কে জাসা
0: তিবুনি
1: মিবুনি আমরা বিয়া আমরাই আহরেন বিয়া আহরে গতে নিম্মা
0: এহেনতা এহিসাবত দাওরো জিতা বালা মিবুনিন রটহিন কুরি সমাসাকে এবেফোন সমাসা বিহবিয়নুমি হুরে আমডে গুলানো
1: মিদমবর মিহুনা গুলাগে উন্দগু কুরানে কমেনে মিকা নুনিমমে নে হে মিহেক মিকামা গেননিমমে নে আহর মে দে মিহুনা
0: আজমা কিকে তে কিয়ন্তি উলনি
1: মি কিয়নি কিকে গং হামা রাঙ্গালাং এ গেনে মি বেতুয়েদি দেমস্তুকে তেরেগা তিয়া বদলগে আসলকি আমরা এহেন্নো মিরেবিস্তে এগেন্নেন্নো প্রজেক্ট কে কিয়াগে মুল ওয়াহক দক্কনি
0: কাকু দেসর জসান্তি উলেনি আরনা প্রমোশন দি বিদান্তি কমসমিও হাসদ দি দো মিহে কা কুরিয়ার মে দিবেন উলেহেন হিবিয়াস মিমি হুন না হাজামিন নোয়ান
1: দেন ইতর দোগু হদ নুলে রাঙ্গালা মিকাম উইক কে কিয়া দি দোগুনু হদ রাঙ্গালা বুনেফা মাফাং গে দেফিয়া আহর মাফেস কুরানা
0: হুম তিউরিহা আইচাই আজমা এঙ্গিনা আড়োহা আহরেন উলেনি আমরা রাটি বেগে আর মেহার লোবিওনি সামরা দেখে আজমা বেনুইয়া ফুরতম আমি মিয়া গতু ইন দেবিদান এনুনিয়া বেনু গুসা কান্ত কদ্দেন গুয়েনি মু অন্নানি আজমা গে মতি
1: আসলো আহনে এবে সেচে এঙ্গে গেন্নে নু মিরে তি ফোন কল একানে মি ফেনুনি একম হি বুনা তা কিতা মে দুয়া হে কুমমেস কামে ওয়াকং এবে এঙ্গে এহবি মা আন্দিরিয়ে গায় ফুনালালে মিহাগিন এচ্ছে এফারালি বেন কামকন্নু
0: দে মনে বেনু বাগুতে
1: আর নামাজ দেখে ভারাল লোপে এ কামক এফরে বড়া আর গামলা নফস দেখে লোপ এ নফস এ উতি রাম কুরা
0: মানে কি
1: মান ভারাল সাফ আর বেনু মে বাড়িবা বেওফাতে রে কাকো আন নুলেনা এবেস আমি লোক গাবুল নুকুর আমি একা একো
0: এমে রাঙ্গল মাদমা কোট ফর্ম দাঁড়ো
1: আ আবাস কোদ দেতি আদি বুনা মিরেবেস মিগে গনি তুম কাম কোনু দাঁড় মি আরেং অ্যাপার্টমেন্টে এবি নওয়াজ দিয়ে যারাঙ্গল ওয়ানি
0: এমে রাঙ্গল আর মিদানি একো মাদমা আন্না নেচি দাঁড়ো

0: আমরা অন্য স্নিধ আফসান নেই, আমরা তি কম কমে কা কুতি
1: নবাস মেকাটি কা কি করেন তি আই
0: মাগে সওয়াল জবাব দি কম ফিরি হেন মি
1: এই এই নবাস কা বেহে কমে নো
0: বেহে কমে নো নে এহেন্ত মা হিফা ফুর এপার্টমেন্ট গ মাশা নো বেহে মি হে কা নো সরেবে নে হামা মিহার মিত নো নিকুমে
2: এ গ্যা গাই নো দাতে আহারে আমিল্লে কা নো মিত না বানি এহেন নো নস্তি মা কি মি হে কি ফিরি এক কমে সামরা সিড্রু কুগ গিন উড়ে মি হে
1: নওয়াজি কুরি নওয়াজ হা স্মার্ট মি হে নুন নাড় কমত মিহার ইং গিজেন নো মি আয়ন আহারে মে উড়ে নি ভারা গাওয়া মেরি কুরা
0: আমরা

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগ্গে হিতুগা কীরতে কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসাল
2: মি দিবে রাজ্যগড় দিবে রাজ্যগড়ং হাতরগড় 30 9 মিনিট গমি গেনেস্তেনি মিরেগে ফাতিস নামাজ বগুতুগে বাঙ্গিয়া পাঙ্গিতোয়া
3: Allahu Akbar Allah